বীমা নম্বর হচ্ছে 600-3166-944। আপনার সুতরাং আমার যোগাযোগের এক নতুন মাধ্যম হয়েছে হোয়াটসঅ্যাপ মেসেজ। আমার নম্বর 600-3166-9।

0: আকাশবাণীর বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক।
1: আওর ভয়েস গেটস ইউ হার্ড এভরিওয়্যার।
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ করবলৈ আর সরকারি আসনির বিষয়ে অবগত করাবলৈ আমার ফোন নম্বরটি হৈছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটী সর্বক্ষণ সর্বত্র আপনার হৈতে।

হলো বিলাতি সাহেবি ধান, বিহু গীত নালাগে, বৰগীত নালাগে, গাঁও আমি মদান পপ সং। মিসেস পতঙ্গিয়া হাউ ডু ইউ ডু, ভাত না খাও আমি খাও ডিনার লাঞ্চ, গামোচাৰে মুখ মচি নাচো বল ডান্স, ভাত না খাও আমি খাও ডিনার লাঞ্চ, গামোচাৰে মুখ মচি নাচো বল ডান্স। শুনা শুনা সর্বজন রাম চৰিত বিতুপন, রাম রস পান করাত নাই কোনো লাজ, এইখন সমাজ আমার সমাজ, ইউর অসমিয়া রাতির সমাজ, ইকুল নাপাও আমি শিকুল নাপাও, যেন মাছ পানিত রয়ে থাকা অচল জাহাজ, এইখন সমাজ আমার সমাজ। পানি পালে মুকলি

মুকলি সময় গলো কলি শুই থকা শিয়াল ধরি বনোয়ার হা টু টু টু টু হা টু টু টু টু হা।

কিন্তু এটা কথা কি জানে, যদি আমি জীবনটুক প্রথম সংজ্ঞাৰে তুলনা করো, অর্থাৎ যদিহে এপা সতেজ রঙা গোলাপ বলে ভাব, তেন্তে কেনে হয়? শুনবলে খুব ভাল লাগে নহয়নে? সচাক ভাবিয়ে ভাল লাগে। প্রশ্রোতা, এইবার শুনবলে লৈছো মোৰ আন এটি ভাল লগা গীত, সোনু নিগমৰ কণ্ঠৰ কালহনাহ ছবিখনৰ পৰা।